De film De Heek, Udit Narainour, Anura, dat boot wel, Jekia was mee. Je gaat naar ons programma mee, Pieski. Ga je af, sub hier, Sunnevalukie, zeg van Bim. Chile, Kankri, Ganak, Jur, Hamab, Kulichel, de hem. Audisi, Ganak, is dat hem, is dat het Oragia, DJ, Kal, Subha, Tik, Sad, Baje, mij af, sub hier, Sunnevalukie, was Firmilunga. Hamari, wat dat he, Glenn Rambali, studio, mij aan gay hem. और 3 बजे से बैठक गाना प्रोग्राम जरूर है और जरूर सुनते ही रहना।